0: এই নদীগুলো কেটে সুন্দর। বাহ অজা, তুমি মতো নদী দেখিবাকু আনল? আচ্ছা, এ নদী কুয়াড়ে বই যাচ্ছি অজা?
1: হ্যালো বকি, এতিকি জানিনু? হও, মো কথা মন দেখি শুন।

0: তিন চার দেবার লাগে হি নামে
1: হাও সিনি খানা যদি পিড়কা না চিনজে লাউ সার
0: পিড়কা সিনি খানা দাই রদেবা লাগা জেহেল পড়া হি না
1: হুইছে আদা চাষ তো বর্ষা তাকে রদেবা আনলে কেহি জরিন কথা যে চর লেন জুটে আদা আহিনু
0: আট আট লেন জু
1: আট মাস টে বি অমল খালা আহিনু ইন কথা হ্যাঁ তানি পরে অমল কে হ্যাঁ বি ইচে বি আদা চাষ খায় চর বর্ষা আতে
0: আদা চাষ কি হ্যাঁ রি বর্ষা লাতে নে বাবু
1: হ্যাঁ আতে রি বর্ষা তো আহিনু ইচে ভিতরা নিনু লাভা রয়া কি লস তলে মজা আছে
0: আদা চাষ রি বর্ষা ভিতরে কেতে লস কে আহাল লাভে অড়িয়া জানু
1: লাবাড় অঞ্জান হচ্ছে যা হয়েছে সুন্দর বাবরা মাঙ্গে মাঙ্গে ব্যস্ততে ওড়ে নিগে বহুত ধন্যবাদ
2: ই তাই তমাগো বেসিয়াতি কি ওদা চাষ এনকি কিবিয়াতে কথা ব্যঞ্জন মাঙ্গো রাহাওতাতে মার চাকে লাগি কিতিসারে মাঙ্গো চাকে লাভবান মেড়ে আনে
3: তাই ভাই না রাহা সরদা থাকি পাঁচ রণ মারবেন

0: ইপাছ তো মারো বেঞ্জি চো ইপাছ বেঞ্জা না মাঙ্গো বেশি রাহা হতাতে
1: আনাগেসকা রাহা হতাতে সারদা জু হতাতে মারনে এ হর কথা মারো হাডা কথা আন এন কথা হাডা না এলি না
0: স্বাস্থ্য হি সম্পদ ইঞ্জি আতে মারো আই কি মাঙ্গো এনে রোগ বেমার ওয়াহি নে ইঞ্জু মারো হাডা ন ভিটামিন এ কথা আতে ভিটামিন এ অভাব তালাই কি মাঙ্গো অন্ধার কণা হি নে যে মারো আই কি অজি কি মেসিলা ডি লকিয়া এ তো ভিটামিন এ আহি নে কি চর্বি আন্ডা আনবিনে মা আঙ্গা ভিতর পুরা আইকি মিশ অভা জানবিনে ইদি আইকি মা কানকাটি হেন্ডিলি ওড়ে মা শরীর কু বৃদ্ধি কি হিলে আইকি মানে ভিটামিন এ আইকি মা আঙ্গা অজিকি ইটিনে ওড়াইকি মা যেতিকি বি ভিতরে প্রতিরোধক শক্তি মানবিনে তাঙ্গ আইকি বা অজাইকি ইটিনে
1: ওড়ে ভিটামিন এ অভাব আতি সারে ইত সারে উণা আতি সারে মেড়া ইয়া সারে ভিটামিন এ জাতীয় যদি মা আঙ্গা তো আতে সারে মাংর হারকা মাঙ্গে তাকি র কেতিয়ানি কা তসকে আয়ানে এন তাকি সারে মার এচে বেলা তা কণকা হিরে মেহাই এচে বেলা লা বেলা হিলে মেহাই কণকা এলা আয়ানু ওড়ে মানে কানু সারা আইকি ওয়ায়া হাজানে ওড়ে এচে বেলা রোগ প্রতিশোধক শক্তিসকে উনা আয়ানে
0: এ ভিটামিন এ রোগ মাঙ্গো আপা দি কি কানকা মারো অজি কি মেহন হইছে সারে মার আই কি গাজর তিন কি পাড়ঙ্গ কুচা তিন মা আিন ওড়ে পালু জাকা উন্ন কি মানে জাম্পু জাকা তিচি সারে ওড়ে মার যু তোলা চিঞ্চিন গুডু এবার তিন হা নাই কি যদি মার উনা উনা মিড়কা যদি তিচি সারে আইকি মাঙ্গো তাকি নেহে এবার চিচি সারে অজি নু অজিনে মা দেহ জাকা অজিনে ওড়ে মার কানকা জাকা খরাপ উইনিলে
1: ওড়ে এলে তিন বেস্তি সমান এলা নিহি নিহি কুচা দে মার তিন অতি সারে সাথে কথা তাই বাই মার মাঙ্গে আমনি গেটাই কি দৃষ্টি শক্তি ইঞ্জিনিয়ারে ওড়ে কানু তো রগস কে ইঞ্জিনিয়ারে এদি হলে বারে উণা নে ওড়ে কানকা নিহি কি মেহনাই ওড়ে মা প্রতিশোধক শক্তি ইঞ্জিনিয়ার এদিস কে নিহি অনে মা আমনি গেটাই কি তলু ইচার চর্ম ইঞ্জিনিয়ারে এদিস কে নিহি আনে অজিনে ওড়ে ই ভিটামিন রগটিস কে দূর আনে এদা পাইঞ্জি ই রোগ তাকে ইঞ্জে রচক সতর্ক আহল তাকি চার মানে নিহ নি কুচা দেরু এনা বেস্তিলে গাজর কি উণা উণা মিণিকা মা সবা বেড়া তিসকে মেড়া হেনু রুঞ্জা ইঞ্জি নাই ইলা হি উণা উণা মিণিকা হলে চিচার এই ওজিনু কাতা মার হাডা হি চাই
0: তি অল্প অল্প কানকা আইকি মেসিলে আডি মান ও মিণ ও ইচ্ছার মার আইকি কানা মাচি সারে কি আম্বিয়া জাকা মার আইকি এ ডক্টর হাজানা পরামর্শ অন্য ওড়ে মা যেতিকি অসুবিধা হিনে কানকা মেসিলা ডিল অতরু কি কানকাতে এনা হা জানে মার যদি এদানে বেস্তি সারে আইকি এ ডক্টর আইকি মাঙ্গো মেডিসিন নলে হিয়ানি নলনে আইকি

0: অসুবিধা মানে যে চশমা যাকা হিপকি আহিনে চশমা তা লাইকি মার অজি কিছি নাকি ন
1: পুনেলেঞ্জ কার্যক্রম হাট আতাকে রিদিনা মঙ্গলবার অড়ে শনিবার
2: মাদনাপুটা বারো ঘন্টা তিরিশ মিনিট তা ওয়েসপি আহিনে
1: মাঙ্গে হলে চিঠি হে আদু মা ঠিকণা আতে পুনেলেঞ্জ কার্যক্রম মারপথ কেন্দ্র নির্দেশক আকাশবাণী জয়পুর
2: জিলা আতে করাপুট
1: পিনকোড নম্বর 7640005
3: বারে তাকি জহরা।

0: আলে রেডিও শুনতে রেবা সরতে ভাই বইনি মনকে মুই বন্ডকু
1: মুই বৈদি জোয়ার কর দেলুনি
0: বৈদি
1: কাইটা বন্ডকু
0: জোয়ার তো কর দেলুস
1: হয় হয়
0: কেন যাই রেলুস বললিনি কেড়ে ভেলু তো জগলি আছি মি
1: ওই কা এ পানি মারতে রেলা কি নাই আসো আসো বিলম হি গলা আরি
0: সত কথা মা তো রাজি গোটে সারদা বা দিন বৈদি
1: কেন তার জীবনকু কাইটা আজি
0: ন জানুস
1: নাই
0: আজি এলানি অগস্ট মাসের আট তারিখ
1: হয় হয় হয়
0: আজির দিনে আজির দিনে আমার মহাত্মা গান্ধী জন রেলে 1942 মশিয়া লগে ভারত ছাড়ো আন্দোলন বলি করি আরম্ভ করে রেলে
1: সে আলে আলে কাই গিনে এটা
0: আমার দেশ কে ইয়ে ইংরেজ লগ মানে বিদেশী মন শাসন করতে আমার দেশের লোক মানকে জবর হীনস্থা করতে রেলে সে সে মন ভারত থান বাহার করবার কাজে গোটে আন্দোলন পারাটা গোটে আরম্ভ করে
1: এটা কা ভারত ছাড়ো আন্দোলন কি
0: সবু লোক মিশি করি মাইজি টকি কৃষক শ্রমিক সবু লোক মিশি করি এন্তার আন্দোলন করলে কি সে আন্দোলন কে কর বা মর বলি করে সব লোক কইলে বলে এবে করবার আছে নইলে এবে ন করলে সরে আর কর নয় সেটা লাগি বলি করি আমি ইয়ে অগস্ট মাসের আট
1: তারিখে
0: আজির দিন কে আমি গোটে পালন করলা
1: ভারত ছাড় আন্দোলন

0: ইমান গীত গুড বাজাইলে
1: মুই আর গীত বাজাইলে তো নিমান গীত বাজাই বই দি আর গীত তো শুনলু বই দি এবে হেলানি বর্ষা দিন পানি পানির দিন ইয়ে বর্ষা দিন ভিতরে আমার চাষি ভাই বই কেনতার রকমের চাষ করলে নিমান চাষ হয়েছি আর শাক ডাল চাষ কেনতা করবার আমার গোটে রাইমতি দিদি বলি করে গোটে আছে
2: আকাশবাণী ভেটঘাট কে তোমাকে স্বাগত করলি দিদি আমি তো সব

0: তমকে জানলু নি মাতর আমার শ্রোতা ভাই বইন গে তোমার নাও গাও কাইটা হলো সাঙ্গি দিয়া
1: মোর নাও এলানি ডক্টর রায়মতি গিরিয়া মোর গাও নাও এলানি নুয়াগুড়া কুন্দ্রা বলুক লিমা পঞ্চায়েত
0: তাহলে যেতেক লগ ন জানলাই নি সে মনকে কই দিলি নি আমার রায়মতি দিদিকে রাষ্ট্রপতি থানু ডক্টর উপাধি মিললা আছে আর পুরা দেশ লগে আমার রায়মতি দিদিকে মান্ডিয়া রানী বলি ডাকলাই নি তাহলে দিদি সেটা শুনি করে আমাকে জবর সারদা লাগলানি মাত্র এবে চাললা আছে আমার বর্ষা দিন বর্ষা দিনকে আমার চাষি ভাই বইনি মন কাই কাই শাক ডাল চাষ মন করি পারবাই